পেশ মোহাম্মদ রফির সাথিয়ো কো সুনিয়ে ফিল্ম হ্যায় আমার আকবর অ্যান্থনি, মৌসিকার হ্যায় লক্ষ্মীকান্ত প্যারেলাল।

নঙ্গোসলাং ফ্লিউডিয়ত মাতি বডি নঙ্গোসলাং আতি হাওয়ায়ত দি হাওয়া না ফ্লিউটি বয়লিং পয়েন্ট পুঙাতাঙা ইয়োক্তু লেপচিন জু ইয়োক্তু জরবানা কম তাপমানে গে ছাচিন এটমসফিয়ারিক প্রেসার এটমসফিয়ারিক প্রেসার না মাতি বয়লিং পয়েন্ট অফ কিসি বি লিকুইড জো হ্যায় ও ডাইরেক্টলি আতাঙা লিঙ্ক হমাত আপ দেগা এটমসফিয়ারিক প্রেসার মেত পিথিক না আতাঙা নাতি রুগয়া ইয়োত পি ফ্লিউট উন জলদি খোলচিন জু জু সাথ হি সাথ নাতি রুগোগাঙ্গে নঙ্গোস লত খানি গেস হুনি প্রেসার পো বাহার লা প্রেসার কামত পানা বাড়াই সোসে নাতি রুগোগাং ফুলাই সোসে রুগোগাং নাতি সার্ভাইভ ছাচামেন চুজুয়া দানা চুখলা আদে মার্চে গো থা টেম্পারেচার পং আতি তাপমান পং দার্জি হারারত পং ছানি জেরনারি বহত কম ছাচু নাতি লগভগ লগভগ সৌ ডেড়শো ডিগ্রি মাইনাস সৌ ডেড়শো ডিগ্রি সেলসিয়াস হিসাব নাতা দেখা দার্জি হারারত হোমত চুজু গাওয়েস বসে নাতি জিন্দগি দেখা সার্ভাইভ ছা ইনসানি জিন্দগি মুশকিল হতং জুকি নাতি অ্যান্টার্কটিকা যাকি দুনিয়াতে সবসে গ্রহ্মো জায়গা ইনং দোন বসে কাফি গুণনা জাদা দেখা তাপমান পো গ্রং পো স্কেতে হতুন চুকশু আপ ইয়াং ছুই মশলা যেটা দে দে মার্সি সাথক পিকা ইচ্ছানা ছুই গাতাঙা গং সি গংরি থং মাছা চুজুয়া পোলার দে সাউথেন সাইটুনিকা খুঁ ছো ছো গং সি গংরি নিয়তুন চুক দেনা চুকলা দোন ইয়াং রুক গাতাঙা মিক্স হতুন চুক কার্বন ডাইঅক্সাইড টি সলিড ফর্ম গাওয়া গাতে ড্রাই আইজের বাতাং আচ্ছা আচ্ছা দে গং সুন জু মি জু তা জু ছাপক পানা জার বানা আপ দেয়ানুক এটমসফিয়ারিক প্রেসার পু কম ইয়ত পিওয়াজে সিকা দো ডাইরেক্ট সাপ্লিমেন্ট ছাচু জিয়াতি আদে আকাত খান গং সুন আর দর্জি হারারত খিমো কা তো ছি ঠিক ছানা কা তো দেয়া চোখলা সে সাথিল উনি সে নঙ্গোসলাং জের বা ছিন্দু কি সে নঙ্গোসলাং দেয়ানা গং না খা দো নি নঙ্গোস পিয়ানুক থংমা সংসদ জের নুক দা ওয়ে জের জের খানে কং স্যাটেলাইট উনিস ইমেজ ট্রান্স দুনিয়া থেকে আতাঙা নাসা পি তরফ না ইমেজ থপসিন চুজু দেনা চোখলাং আতাঙা বাকি মিনারেলস না সল্ট নেম্বো মিক্স হত খানি লিকুইড ব্রাইন সিসা খালি কা ব্রাইন জেরবা না আতি দা ডক ডক ডক চিন জুগা আতাঙা আদুনি সাকালি কা আছু মিক্স হংসে ছা নেম্বো মিক্স হংসে স্কান্তে সাকালি আতাং থং আদে কা থংমা সংসিন চুজু আচ্ছা দে আনুক আতাং এটমসফিয়ারিক ওয়েপার জিরিনুক ইয়ানি কি খুঁ এটমসফিয়ার পিয়াঙা ছুই ঠিক চিক ব্রুলিক লেগি না ইনসে আতাঙা কই খালা পেয়ানুক ক্লাউডি সাকালিকা আইস আইস ক্লাউডি সাকালিকা থমা সংসিন চুজু লাখুং করোড়ুং সাল পেহলে দোয়া জরবা ছিন্দু কি মার্স এক আলাগ জাগা ইন মেঞ্জরে চা জরবা না দে কাং আতাং জরবা ছিন্দু কি মার্স আনুক লাখুং করোড়ুং সাল পেহলে রিসার্চ পানে জিয়া খোঁজ কর্তা নিজ ঠিক বসে খোঁ বারে আনুক সিলিনুং মানা করোড়ুং সাল পেহলে মার্স সিকা জিস তরিকে সে গতি দুনিয়া থেকে ছো ছো ঝিল নাতাং আর গ্যামছো ডুলি নিয়ত পিঞ্জরে জেরবা ছেন্দু আপ নাতাং মার্স সি মার্স ফুল দান যা চিল দান চিয়াল দান জেরে জেসে কি গাতি আর্থ লঙ্গাতে আলাগ আলাগ হিসা ভাত জেসে কি ক্রাস্ট মেন্টাল কোর জেরে দানা চুখলা মার্স সং আতি টেরেস্ট্রিয়াল ইয়ানে কি রকি প্ল্যানেট চিয় তিন চুজু কি দোয়া না সাল দান খানি চু গাতি দুনিয়াত লানমা চোখলা আপ নাতে এ খুয়ে আতি দুনিয়াতে চোখ বাসে গাতে খুয়ে লেয়ার বাই লেয়ার আগার কাতো সিল না কাতো মার্স ই কোর পো গাতে তানা কাতো সবসে খুয়ে সেন্টার পিয়ানো খুয়ে কোর্স পো সাকা ডেন্স হতে চুজু জিস কাং আতি রেডিয়াস পো স্টং চিক না গাবগিয়া না স্টং নিস না রিয়া কিলোমিটার ই হিসাবি ঠিক মোটাই হতে জেরে জিন্দুক খুঁয়ে কোরি মোটাই কোরি রেডিয়াস পো আপ আদে কোর পুচিয়া দানে হতে জেবানা কোল আদে কোর পিয়ানুক মেইন লিং আতাঙা আইরন না নিকলি মিনারেলস নাতাঙা আদে আনুক থমা সংসন চুক কি রিসার্চ বা সংসন চুক ফারাক পুচি ইতনি আর্থিক ওর না মার্স এক ওর পেয়ানো ফারাক পুচি সংসন চুক ফারাক পুচি ইতন জুজুক জেবানা রিসার্চ নে সিলখান নে নাতাং জের বচিন কি আর্থিক ওর না চখলা মার্স এক ওর পেয়ানো গং লগভগ জ্যাদা সে জ্যাদা পার্সেন্টেজ অফ লাইটার এনে মে নিউতন সুজু সোঙা দু গতি আর্থিক ক্রস পেয়ান থমা মিছাতাং জেসে কি দিয়ানো নাতাং সালফার ইতন চুক 15% জো কি উস আতি মার্স ই কোর পো লগভগ লগভগ ওহা পে আধা সে পুরি তরিকে সে হামারা জো মোল্টন লাভা হে ওহা পে দিখাই দেতা হে নাতাং থমাস ইয়ানি কি দেয়ানো ইয়ো জেরে জেরে ইনসুক রিসার্চ পানে সিল বা সংসিন সুক জুয়া দেখানো ইয়ঞ্জু নাতাং দি দুনিয়া তি মাতে নি সিরে সি লেয়ার পো মাতে মেন্টাল জেরে জের বাতাং মার্স ই মেন্টাল পে আনুক চি রিসার্চ বা সিনসু জেবানা মার্স ই মেন্টাল পে আনুক কম্পোনেন্ট সুনচি চিয়ে তুনসু বানা দে আনুক সিলিকেট রোগ জুতুন চুজি খাসু সান দে আনুক নাতাঙা আয়রন না ম্যাগনেশিয়াম